0: ক্রেতা কে সদস্যের আসরে সহায়ক করে উল্লেখ করে পছি তেরার নির্দেশ কুকুরা বিমোচনা করো বিদেশ মন্ত্রালয় তা প্রবক্তা ইসলামিক সঞ্চার বরকত প্রতিক্রিয়া জানাবে কাঠ প্রমুখ অভিনেত্রী আন্তর্রাষ্ট্রীয় কারণ বিপরীতি ইন্টারন্যাশনাল সক্রিয় সংলগ্নতাকে স্বীকারোক্তি রয়েছে গতকাল বাকুসার
1: বিশ্বকাপ 2026 জাপান সুইডেন বিচারে খেলা সুইডেন 62 মিনিটমা সুইডেনকা এন্টনি এলান

0: আমরা বেলাগুলি শাক সবজি ফল ফুল সাহিত্য পুরস্কার পুরো খানারে
1: স্বাস্থ্য কারণে
2: নমস্কার।